और दोस्तों हम अपना प्रोग्राम को लेकर आगे को बढ़ाते हैं। तो जनता हम चलते हैं और आगे को तो हम जाते हैं। आप लोग जानो अब ऑपर भैया सांपी एगो है, अब ऑपर है तो भैया अब पार्लियामेंटारियर है एथकार सांपी है। बोले है जोन फेनोमेन रहा, मतलब कि फेहा पे के और आए फेनोमेन रहा। बोले अब वही ओलीफांत और आए ओलीफांतन सिंड्रोम जोन है। बोले अब पार्सर सी ड्रोन हुई है। बोले जब फेहा पे आएला तो बोले जितरा जितरा जगह रहा सब आदमी के निकार के अपन जगह धरी से। अब बोले ये रख रहे वाल तो बोले एक को न तुर ड्राई करी से। बोले वारफान ओके चांदा सब ड्राई करे के तुर बोले एक को बुन न ड्राई करी से। जैसे कि बोले है वानिका में परमारिबो में बोले एरो रहा पहले मिनिस्टर रिक्यूअल ऑन ट्विकलिंग के। बोले जो फेल उठावत रहा अब बोले ओके हटाई के बोले संतोखी बोले धर दे रहा ओवे में। अब बोले अब आल है बहेर रहा एरो के। अब बोले अफ खपाक ओके लगे से लेके ओवे के दे दे रहा। अब बोले ई का बोले है ई नौका रे खरी वन जो रेसलान सी मोन के बोले कुछ ना दराई किसे या मर खुनुंग मेरे खे दादिर बसलो इते रखे प्रियुदसी मोन से रेसलान नित इस फरांदर सेलफ ओ एरो के पैसवा जो रहा फिर होने से इवने डर तक मिलियून और एन एस आर डी और सेशन सेस्टर कॉमा से इवन हाफ मिलियन एस आर डी ओ बखरूतिंग में दे जिसे ओ वे के ओ वे फेल ऑफ हाल करी। अब बोले हैगा मायन फन बर्मन इन डिस्ट्रिक्ट En laten we het rustig houden. Want als wij gaan beginnen, dan gaat het niet leuk zijn. Al dus, ja, Rabin Parmeester, ken naam moeilijk al, hè. Imam en minister, Michelle Huur van RO, merkte op dat de commissariaten inderdaad meer middelen nodig hebben voor vuilophaal. Zij stelde achter de oproep van haar partijgenoot te staan. Vuilophaal voor RO betekent vuilophaal in alle districten met uitzondering van Paramaribo. Bullen de middelen zijn niet toereikend. 1 miljoen SAD per commissariaat is absoluut niet toereikbaar. Ik deel ook de mening dat de vuilophaal weer decentraal moet plaatsvinden. Ik erbare mee bole he. Want sabto mange paiso ook lage awe dosto. Want paiso ook lage aai. Tab dekho sab kaise apan kaam kare he. Aur sabto ki sab ovi me dhar de raha. Aur ovi me se. Aur eru me aur isa tarik na darai kaise. Ohi eru ne. Ka bole ohi pe chhod di se. Ne. ओवे लगे जो फेल उठावे है बाल फफान परमारिबो मवानिका के बदूल करे हमारी जनता। ये बातचीत है। तो अब हम जाए भैया, कोई भला कभी सोचे रहा कि रेसलान में ओ तो कितने लना मिली भैया स्कार सो ये है वंत एन फन द ग्रोस्ट एक्सपोर्ट रहा खस के और तेल के रेसलान जो हसत रहा वही अपर वापन जितना चीज किनत रहा मक्का करी से का उक्रेन बनाई से लंबा लंबा लंबा लंबा ड्रोन बनाई से भैया जो हजारन किलोमीटर उड़ के जाए के अब उल्टा रेसलान के जो ओली रफिनार दे रही है सब दागे भैया इतना दागिश की अब एक्सपोर्ट छोड़ अब रेसलान के अपन तेल ना रही है पर जनता के लंबा लंबा रही है। जैसे हम लोग भी बहुत के तेज पे तेल स्कार से होते रहा कि हम लोग बेंसिन पंप लगे खड़ा होते ही तेल खात ऐसे ऐसे लंबा लंबा रही अब रेसलान में हुई है। रेसलान में भैया बोले है का ब्रांस्ट ऑफ द कॉर्टन दौर फॉर ड्यूरिंग द उक्रेन से अनफालन अप अंडर मेयर रशियन ओली रफिनार द रेयन। और बोले इस बेना आल रिश्यूस एंड इनमिडल्स लिमिटेड इनकस्टेल ऑफ द हुफेल है ब्रांस्ट ऑफ द मेंशन मोहन कोपन ओ
ook in de hoofdstad Moskou staan lange wachtrijden bij de benzine stations. Maar ja, ik er maar mee, Poetin après verklaar kregen. Oekraïne bolle het jablik toe jagalawaan narokie hamlokke. Bolle tablik hamlokke doro dagen. Want Oekraïne kakken ze bij je banaan ze fabriek. Jaan op een eigen drone banaan zelf export kare lagale Oekraïne. Op parka parka banaan ze ga jon hajaren. Jon makkelijk ze Oekraïne ze urke. Oud jij ke op Ruslan ke ulte bomba deer kare bij je. Thuwa pe Ruslan me crisis vergadering bij lega. Poetin heel daarom verlaag. Ego crisis vergadering kare ze. Op een hoge plaatsen betrokken over de brandstoftekorten. Abole Hega, bekend deze maand, deed Rusland de uitvoer van kerosine en benzine al in de ban. Bolle bij de tankstationen staan wachtrijen mensen. Partijcongres. Poetin sprak vandaag ook op het congres van de Partij Verenigde Rusland. Daar zei hij dat het land momenteel een moeilijke tijd doorbracht, mensen. Maar daar ook van leert ki is het probleem in Oekraïne mee bhi hai bhaiya hua to thanda mein sabke ghar ke daagi se hazaran typical aadmi maral hai Putin daagi se aadmi log ke ghar mein farwar mein na raha pani na raha khana peena na raha ek desh mein Oekraïne kari se ka ki hua ab tel na hai aur president Putin baklaag kare hai ook over de druk van westerse landen die zijn land sancties opleggen aur ka bole hai ga an Europa bhi sancties aflek karisega. Rusland mee. Amerika bhi herstellen de afgelopen week weer sancties tegen Russische olie. Die sancties waren tijdelijk opgeheven toen er door de Iraanse blokkade van de straat Hormuz geen olie vervoerd kon worden. De EU versoepelde de sancties overigens niet. Poetin's toespraak kwam enkele uren na de Oekraïnse drone al van in de regio Krasnodar mee. Al hoe ik het met Maralwi heb, brand uitbrak in een raffinaderij. Al Zelensky Oekraïne kebolehega, bole heb bekend dat ook een raffinaderij in de regio Jarolasvi was aangevallen. We zetten onze operaties voor die er vermogen van Rusland verzwakken om deze oorlog te voeren, schreef Zelensky. Obolehe elke lange afstand aanval is een vermindering van de middelen die de Russische oorlogsmachines heeft en een nieuwe stap richting vrede. Enkele dagen geleden Zelensky aan dat hij een plan voor een aanvalscampagne van 40 dagen had goedgekeurd om Rusland te dwingen. Bole dwingi karehe ki tu jagarwa rok hamlo kelege se bole rehe hamlo doro daga baki jagarwa na roke bhaiya oje na rokyo. तो अब तो तरी मनी तेल मिले है उहु ना मिली तब तो आदमी भूखे मरी दे स्वामी तो और रुसलान अब दोरो लड़े है अब देखो भैया ती द्रियन फाइव तक गो आदमी के पकड़ी से फ्रांकराइक में जोन इस केंद्र मिस ब्रेक मटेरियल डाउनलोड कर रहा फ्रांकराइक में भैया और फर्स्ट स्प्रेड कर रहा 33 en meer goed 37 en 79 jaar te betalen download kalera kinderpornografische bestand op het internet. Dat is gemaakt door de beruchte Australische pedoseksueel Peter Scully. Bullen op gedownloade bestanden zijn beelden te zien van martelingen en verkrachting van 3 kinderen. Het gaat om 2 meisjes van destijds 11 en 12. Ego 18 maanden keer. Obbelen de beelden werden in 2012 door een Scully gemaakt op de Filipijnen. Het materiaal circuleerde 14 jaar rond op het dark web. Op het eigen dus de 52-jarige Ukabena staat bekend als een van de ergste kindermisbruikers van deze tijd. Hij werd 2015 Filipijn met een pakalise hebben. Oké, gevangenisstraf en mensenhandel. Oude verkrachting van minderjarigen kwam hij 2022 nog 129 jaar gevangenis bovenop. Ook zijn Filipijnse vriendin en 2 componenten werden schuldig bevonden aan kindermisbruik. Obolehege opsporingssoftware download in Frankrijk werden gedetecteerd met hulp van Amerikaanse opsporingssoftware. Het zogenaamde Child Protection System. De arrestatie vond plaats in het departement. Obole de speciale afdeling van de politie is in onderzoek mensen. Toen je Frankrijk waren mee.
तो हम बोली आप लोग को हम बताई कि कैसे क्रांत भैया भगे मेरी अफ्रीका के साइड अफ्रीका के कपड़ी लोन भगे देशवा छोड़ के भैया मिख्रांतन बोले है स्पानिंग रोंद इलिखान मिख्रांसिस आइट अफ्रीका लूपस नल ओप न्यू अ न्यू अंती मिख्रांसी बवीकिंग एस दैट मेंस सोंदर गेल्डिगे वर्ब्लाइवर्स कुनन हेट लैंड uiterlijk 30 juni verlaten in de verschillende gebieden worden huizen van migranten in brand gestoken en winkels geplunderd migranten uit onder meer Malawi Mozambique en Zimbabwe slaan of vluchten Zuid-Afrika mee. De regering van Mozambique meldt dat 5 Mexicaanse burgers zijn gedood. Over 29-jarige Admi B. To hua pesam bhag bhag tu jane hai. Jaise Bangladesh ke Admi jaye India mein lukaan raha bhaiya. Jab se Modi sarkar aaye le sab bhangle hai. Aise hi Frankreich yani ki Zuid-Afrika ke baatcheet ho raha hai. Frustration arm awaken. Betawe hè, demonstratie vooralsnog beperkt van omgaan zijn. Toen je baant ze Zuid-Afrika ke dosto, ki huwa pe ab sab armien ke bhage ke hè. To hamare pyare pyare janta, ab tel ke prijs saka bhaile bhaiya, baki hiya to aache korot phindaga uwal bhaile hè. To bole dalend olie prijs biedt verlichting, maar blijft cruciaal voor economieën zoals Guyana, Trinidad en Suriname. Bole je telwaas sta je ik de zorg kan tegenkomen ai. Bole de ontwikkeling door internationale telke bare ma. Bole econoom bole Guyana, Trinidad, Tobago. Bole toekomstige jon tel uitname mele he. Bole spanning he. Rond de straat Hormuz me. Bole lijken af te nemen ki olie transporten grotendeel zijn hervat. Bole je telon vind jij legal he. Te bole prijs saka hoi. Zijn de olieprijzen de afgelopen dagen teruggevallen naar de niveau voor de recente crisis in het Midden-Oosten. Bolle je tel wat cool je is als stout is een paitje aan mijn pijn. Ja, de kabel oliemarkt internationale ke voorzichtig bolle he. Bolle Amerika, Iran mogelijk bolle Pino. Elkaar gesprek begeel he. Tegelijkertijd blijven beleggers alert omdat straat van Hormuz, waar ongeveer 1/5 van de wereldwijde olie-export passeert, een van de belangrijkste knelpunten in de moderne energievoorzieningen blijft elke verstoring van de olieprijs opnieuw sterk doen oplopen mensen. Toen hoi ge bhaiya tolon abe nieuws aap log ko bataye the Amerika phir daag ek shuru kar di se yani Rusland yani ki Iran mein dus mogelijk dat die olieprijs weer omhoog gaat. Alles is mogelijk mensen totdat die oorlog is. एक बाप और बेटवा के बात है भैया एगो नीदरलैंड्स एंड स्पेन्स पॉलिसी एगो 44 यार के आदमी के और एगो 22 यार के ओकर बेटवा के पकड़ी से ई सब ड्रग्स हैंडल करता पैसा वेतवास करता भैया बपुआ के स्पाय में पकड़ी से बेटवा के हालात में पकड़ी नीदरलैंड में बपुआ भैया स्पाय में से बन होके खोजत ओके घरवे में जाए के पकड़ी से तो यहां बताए गए हैं से रेज द फक इज अ स्पायन जनाता लुक्स लीफ हमारा सबके भैया और बोलेगा 49 jarige Roerman Pedatra en een 20 jarige vrouw opgepakt ook mensen. Daarnaast werd een verdachte in België ook aangehouden. De Isabke Paya ongeveer 5 miljoen raha. 4 panden met waarde van ongeveer 5 miljoen. Daar werden 5 voertuigen. Alles is beslag genomen. Nederland trof de politie ook contant geld van 1,5 kilo goud aan. Spanje nam de politie meerdere telefoons in beslag. Op collega 5 personen worden verdacht, mensen. Op het AW uit witwassen van criminele gelden, 3 in Nederland. Opgepakt verdachten worden 2 juli voor gelijk natuurlijk, mensen. Zo gaat het een beetje. Kala dhanda kariyo, beko Iran jaai, pin Qatar me, gesprek kare. जाए गस्प्रेक करे भैया कतार में वूस दाख के नर कतार अंत प्रातन कि जितरा उस सबके तखूत फॉर फ्लोर भइले चाहे सबके छोड़े के दे से इन द वर्ड फॉर द इनांस मिनिस्टर बोले है स्टीफ विटकॉफ बतावे मंगलवार के समान आएंगे कतार में और हुआ पे समान बातचीत करेगा मैं ईरान मेल द रखेनिंग फॉर द इमीरात
onder de bemiddelaars is premier Qatar Mohammed bin Abdul Rahim El Thani. En Qatar speelt net als Pakistan een belangrijke rol in de relatie tussen Amerika en Teheran. Zo exploiteerden de twee landen samen een groot gasveld onder de Persische Golf, mensen. De abdeko kaisi hoe he or kaisi na hoe hamarjanta. To ye baat hai hamare pyare pyare

0: Kiesgerechtigden moeten twee vakjes invullen, één voor de partij en één voor het nummer van hun voorkeurskandidaat. Eerdere proeven met dit systeem verliepen overwegend positief. Het weer: vanmiddag beperken regenzones zich tot het zuidoosten, terwijl vanuit het noordwesten de zon doorbreekt. Bij deze opklaringen stijgt de temperatuur naar 20 tot 23 graden. Er staat een matige tot vrij krachtige westenwind. En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
1: हर काम के लिए हर एडवर्टाइजमेंट के लिए मौत के समाचार फरमाइशें या जो भी खबरें आपको देना है आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahonfm.nl हर एक एडवर्टाइजमेंट हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक अब टेलीफोन नंबर 07736522747 मेरे इन्फो www.radiofahonfm.nl of mail ons op info@fahonfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247. Dosto Bhojpuri song, kitni dino baad hum chalate hai. Aao dekha jai, that is last Bhojpuri song fun 2024.

और दोस्तों कहा जाता है कि 2022 में 2022 में बॉलीवुड का समाचार कि इन 2022 vertegenwoordigde हिंदी सिनेमा 33% van de bioscoopomzet. Gevolgd door Telugu en Tamil. Goed voor respectievelijk 20% en 16%. Mumbai is een van de grootste filmproductiecentra's ter wereld.